0: মনে তারা তো তারা তো এরকম তারা তো তারা তো এরকম তারা তো তারা এরকম তারা তো তারা এরকম তারা তো এরকম তারা তো এরকম তারা তো তারা ও মা তারা তো তারা তো এরকম তারা তো তারা তো এরকম
1: Tashi Delek, number 2, Lamrum Shevi, Geji Gundu Taveto, Pyoji Nangchu Senshiye. Hi, you are listening to Lamrum Internet Radio, Tibetan Buddhist teachings for the planet Earth.